বিছর কবিলেই মা, বিছর কবিলেই মা, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুল, সাজ পরে পছি আমার।